খানো বোকো হালো রাকো দালি খান মায়া লগাম বোই পালি বন্দি পুরাই মা মায়া দেটিও বন্দি পুরাই মা ফিরেন বসিগো পুরাই পুরাই মা আলো রাকো দালি খান মায়া লগাম বোই পালি বন্দি পুরাই মা আয়া পেটিও বন্দি পুরাই মা।